খিদে পাই সকল মুজাও সকল সুজাও বিউরাও জবি বাই সকল বলিও সকল নজিও সকল সবিও বিজিতি বাই সকল খসিবো সকল না